ভাই ফেনা বিদেশ করার মুটু নাই ও জন্ম ভূমি পান গঙ্গার হরি যেতে এত বাট গেরু দে ঘরলি আইসানো কমে রলে ছেতে মলাই থেনা বিদেশ করার মুটু নাই ও জন্ম ভূমি পান গঙ্গার ঘরে ঘরে